0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষে জিতেন্দ্র পট্টনায়ক এবং মধুমিতা মহান্তি গাইছন্তি হরিকৃষ্ণ মিশ্রঙ্ক রচনারু।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপন জনে ব্যবসায়ী কি আও আপনক ব্যবসায়ী কো বড়াইবাকু চাওচন্তি কি?
4: তেবে চিন্তা করন্তু নাহি, এণিকি আকাশবাণী জয়পুর আপনক ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নব।
3: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আও আপনকর ব্যবসায়কু বড়ান্তু।
4: সুলভ দররে আপনকর ব্যবসায়র বিজ্ঞাপন পৌঁছি যিব সবুঠি সবু সময়রে আও সমস্তক পাখরে।
3: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিম্বা 9449408097 নম্বররে।
4: আকাশবাণী জয়পুর সদা আপনক সাথিরে সবু সময়রে আপনক সেবারে।
5: কার্যক্রমর শেষে ইরা মহান্তি গাইছন্তি নিজামক রচনারু, সঙ্গীত পরিচালনা করিছন্তি অভিজিৎ মজুমদার।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
6: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতে পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
7: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
8: কার্যক্রমর পরবর্তী গীতটি নেইছু কথাচিত্র অর প্যার হো গিয়ারু। শিল্পী হলে উদিত নারায়ণ, জাভেদ আখতরঙ্ক গীত, সঙ্গীত নুসরত ফতে আলী খান।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথর কথাচিত্র রাজ, শিল্পী হলে অলকা ইয়াগ্নিক, গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিমকোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শেষ ভক্তিগীতটি ভেটি দেউছু শিল্পী রতিকান্ত শতপথীঙ্କ কণ্ঠରେ, শ্রীহর্ষ করଙ୍କ ରଚନା।

0: আলে রেডিও শুনতে বসতে ভাই বহিনি মন খেয়ে মই ঠেবরু আর মোর সঙ্গে বসলা আছে আমার বানজি বৈদি জোয়ার করে দিল ভাই বহিনি মন জোয়ার সে
1: মই মিশা করবি কাই মামা
0: খর খাই কি
1: আলে জোয়ার লাগা ভাই বহিনি মন
0: করবি বললে ইসে কি খর দবার
1: হয় হয়
0: নইলে ভাই বহিনি মন খপি জিবাই কি নাই যে
1: হয় হয়
0: এলে খাই বললে এবে ডাক বৈদি
1: কাইটা মামা
0: মোর মন খন্ডে দুঃখ হয়ে গেল আছে
1: কাই কাজে দুঃখ হেলা তোকে
0: খাই কাজে দুঃখ হেলা বললে এবে দেখো ক্ষীর ব্যবহার খন্ডে উনাই গেলা
1: ও কেন তার যে
0: কেন তার বললে সেজন খাইছে গাই সঙ্গাইলি আছি নাই কি
1: হয় হয় কেতে মন পরে সঙ্গাইলি আছুস
0: সঙ্গাইলি আছি নাই যে
1: বুতে কাকা
0: শীতের নিয়াগা মু ক্ষীর ব্যবহার করলিনি গাই গরু মনর বললে গাই গরু বেবার জন আছে বেবার নাই নি সেটা মুই গাই পোষলি আছি ক্ষীর ব্যবহার করলিনি আবকাশে ক্ষীর নাই নি এবে জনমন গাই গরু মন সঙ্গাইলা আছ সেমন চেষ্টা করলে মিশাইছি খাই বললে দেখ এবে ক্ষীর বেগবাটা বিগলিনি শীতিনি ক্ষীর দই বনাইলিনি সে খাইছে ক্ষীরসা বনাইলিনি চেনা বনাইলিনি তেনে সে খাইছে পিঠামন বনাইবে যে মিঠামন
1: কেতে রকম রকম করলু আছিস তেবে
0: সেবে সেবে গুণ সেটাকে কইলিনি মন
1: হয় হয়
0: বুঝলিস কি নাই বুঝলুস কি নাই
1: এলে
0: কইবাটা খাইটা বললে কইবাটা খাইটা বললে
1: এবে দেখ
0: সরকার তরফ নি আমার ওড়িশা সরকার এও কি কেন্দ্র সরকার মিশে এও সে তরফ নি জবর খাইছে যোজনা মন আছে যোজনা বলে তো আর কইবাক লড়া নেই
1: যোজনা
0: সে ভিতরে মিশা গাই গোর খাদে মিশা ছেলে মেন্ডা খাদে মিশা সবু খাদে মিশা যোজনা মন
1: খাদে মিশা আছে কি
0: আছে নাই যে হেলে কইবাটা খাইটা বললে এবে দেখ আজি গোটে সেন্তারি সে গাই গরু যোজনা ভিতরে গোটে খাই বলি করি চিন্তা করি করি কাকে পচারবার খাইটা বলি করি সে গাই গরু বললে কাম দেন বলবাই কি নাই মুখ্যমন্ত্রী কাম দেন যোজনা বললে খাইটা সেটা সে কাকে পচারলে সি ভাই বোন মন কে মোর পরা জেন্তারি কির ব্যবহার উনাই গেল মন দুকে গেল গাই গরু মন মিশা খন্ডে হাবড়ি গেলে সরি মন দুকে যাইছে চাষির কি নাই যে এলে সেটা কেনতা করবি বলি করে গোটে বাবুকে আমার সে খাইছে পশু চিকিৎসা বিভাগর নি সে বাবু অবসর নেলা আছত রিটায়ার এলা আছত সে বাবুকে ডাকি করি আনি বলি কি ইতি দাঁড়িয়ে আইলি
1: বৈঠক আনলো আছো
0: আই আছে কা এ বাবু বসলা আছত আলে বাবুকে স্বাগত খন্ড করে দেও বাবু জোর লাগো তোমক তোমার না খন্ডে কই কই দিয়া তা
2: জোর জোর মোর না লক্ষ্মী নরসিংহ পণ্ডা রিটায়ার সবাস্টেন ভটনারী সর্জন উপপ্রাণী চিকিৎসক অবসর প্রাপ্ত
0: আলে আলে আলে
1: আলে বাবু জোয়ার লাগো তোমকে মিশা
2: জোয়ার জোয়ার
0: ঘর কমতি বাবু
2: ঘর বরিগুমা
0: এলে এ পাইটি করি করি কত বরস হেলা বাবু তোমকে
2: চালিশ বরস
0: এদে এ বিষয়ে কথা হইবা কা গোটে ফোন আইলা নি কোন দের দেউতা
2: আলে
0: হ্যালো রেডিও কে পাচারু
3: লক্ষ্মী নারায়ণ
0: লক্ষ্মী বাবু কেন্দ্র চাষ